अभी शुरू होने वाला है उजाला रेडियो के जरिए कॉफी चाय मेरा शो, जरूर आप सुनना। Zoom in the headlines van vandaag. Aans kan smaakjaar aan en wel die nieuwe barren mee. Smaakjaar natuurlijk luchtige onderwerpen met Anand Chandrika Singh. Zometeen in Coffee Chai Middagshow.

0: Er zijn twee theorieën. Ego theorie heeft John Bolega van Soen. Nederland met vergrijzing toenemen krijgen.
1: Dat is waar.
0: Wacht, ik wil hem met pijekje.
1: Want ja, volgens mij word je een beetje emotioneel hierdoor. Hè? Je woningmarktje maar. Je doet wat ja.
0: Sap paisa hem loke barbaat voor jij. Er zijn twee theorieën. Ego-theorie is heel makkelijk te volgen. Ik vertel het een beetje, chota roep me. Vergrijzing. Ook er met lebasune wel ook die heer... jongeren na bijaanwega of heel oudere bijaanwega. Dus kan hoe je op een gegeven moment theorie wat bolega van abe kine wali admi na rahiga. Want sap koi burwa hoe jaiga, larkan kamtiba, ghar jonba bahu jada ho jaiga ke gharwan kiniga. Agar bahu jada ghar hoige or kamti kinwaya hoige, ta prijs jon he ghar ke natuurlijk saka hoige.
1: Saka hoige.
0: Makkelijk te volgen, toch, Lloyd?
1: Ha, hamlok ke paisa las hoige me.
0: हाँ तो वो एक थ्योरी है इ थ्योरी वा भी एगो प्राइस जीती इस बार कि इ थ्योरी वा क्लॉप होएगा मनु इस अंदर थ्योरी
1: या
0: और वो हैगा फंसून तो लो ना डरा कि तो लो के घर के प्राइस नीदरलैंड में साका होएगा तो जे जे घर की नीज बा ना हुफ डराई के
1: ना
0: वो बोलेगा जाने का ही खाती ना ढेर बुढ़िया पुरनियन जोन बा उ सब एगो घर की तोर घत आदमी लोइत बुढ़िया पुरनियन तोर घत आदमी उ सब एगो घर की निस बात से रोंद 30 औतवार
1: है तो या या
0: से से न्यू रोंद 60 दस घरवा के वार्द जोन हैगा बहुत बड़का होई गे बा
1: या
0: दस यू हैव हेल फुल ओवरवार्द
1: हां
0: दस तो लड़कन अबे ढेर पैसा पाएगा उमदत घरवा ढेर वार्द बा हेल सिंपल चाहे तोर बैंक रेकनिंग पे कमती पैसा बा मा तोर घर ढेर वार बा दुजे केंद्र
1: दैट इज या एट गेल्ड सिट इन द स्टेन या
0: हां मा दी किंद्र दी क्राइग दैट स्ट्रक्स दी गान इट एर्फे दस दोर दोर दी एर्फनिसे गान मेंसे दस अ होगर प्राइस विले बतालन फॉर द सेल्फ द वोनिंग दस ओकर मतलब बा की घरवा के प्राइस वा ना साका होइगा हाई गात ईर्दर स्टाइगे दोर ऑल दी होगर एर्फनिसे एकर बारे में सुनने वालो मोय से सोचिए हम गवोन बताइला आपके कान में डार देला ओमदा चद्र ओवर मुद ना देंका फन ए दी थ्योरी स्टान हाक्स ऑफ अलकार एंड इन वेलके थ्योरी ग्लोव इक दन मेयर
1: या
0: मान बेइदे कुनन नीट वार सैन तगलाइकरटाइड
1: नी नी नी मा इक ग्लोव वेल इन दी ट्वेदे टेमिस्ट दैट होप इक दन हे हे
0: तू होप करे ना कि प्राइस वाना साका हो जाएगा
1: प्राइस वाना साका हम प्राइस चढ़े en als so iemand je woning wil kopen dat je dan meer daarvoor krijgt en je kinderen tenminste ja, als je het aan je kinderen overdraagt natuurlijk, dat de kinderen wat overhouden om verder te kunnen ja, gaan in
0: je
1: het leven.
0: Je hebt het met bloed, zweet en tranen verdiend, Lloyd.
1: Bloed, zweet en tranen. Ja, ik ken dat dienst in hem, hè?
0: Ja, toch? 30 jaar zit om
1: maar
0: heen.
1: Maar denken wij Hindustanen, hamlok Hindustanen, dan ben je een soort jila, toch? Maar denken wij nog steeds zo van, Jontje ham Kamaila en zo, je hamar larken gaat in. Denken wij nog steeds zo? Denk de mens...
0: Dus Hindustanen niet meer...
1: Denken mensen nog steeds zo?
0: Hindustani me ichi jwa haiga chaloit. Una ek pirha sochega. Na kai pirha sochega.
1: Na pirha. Pirha ke matlab kunje tani bata de
0: generatie.
1: Generatie. Ja.
0: Generatie.
1: Ja.
0: Dus na volgende generatie khali u sochega. Agar u apan 2, 3, 4 generaties or dur kar paiga acha. Soifa generaties dur zelfs. Otana dur u sochek tayar ba. Maar de meeste mensen kunnen niet zo ver denken. Is maar goed ook. Maar ze denken wel aan de volgende generatie. Ki hamar beta hua, hamar beti hua. Oké, je kuch ho jaiga later, paisa. Te mooi rahat. Maar ze hamme je kuch rahit, oké, dit de later.
1: Maar als je hier nou is, de huidige generatie, zoals de heer Van Soen, i hamar kamae, ham khabe, ik ham apne khalebe. Mijn kinderen moeten maar voor zichzelf zorgen.
0: Ze denken het wel, maar stiekem is die gedachte er toch wel. कि कुछ हम छोड़ के जाबे तो लड़कों का मोह ही रहेगा हिंदुस्तानी क्लब लो ऊपर थोड़ो बा यार
1: ना, ना,
0: हिंदुस्तानी बड़ा काम करेगा हिम्मती बा ब्लू स्वेट एंट्रान दत वर्कलक हैं स्टॉप से दरिन पढ़ेगा लिखेगा स्कूल जाएगा से वर्क हार्ड से दून कहीं खैक देंगे ओवर त अलगमेन अच्छा हम बोलेगा एगो घर की नहीं एगो ओतो की नहीं एगो और ओतो एगो और घर नया सब सेम बेस अखलोइत तब काहे खाती ना खाली आपन खाती तो इन एर्स्ट इंस्टेंसी मस्किन फॉर योरसेल्फ प्रीमियर मार फॉलोंड जेनरेशन भी खुशी होएगा होपस कि ए हमें को बेटवा बा हमें को बिटिया बा उस पाई को उस दन है बस अ मोये स्टार्ट इन योर लाइफ
1: या सेकर
0: एल्के एल्के ओल्डर डेंग सो लोइट
1: या
0: दोस ना खाली हिंदुस्तानी अच्छा दी बकरा डेंग तो ओक सो ना फरखेस करिए
1: ओके
0: या आई दिस इन सितंबर है
1: या
0: Lloyd, Awega.
1: Aha.
0: Op 29 of 30 augustus Kali Haiga. Ja. Voor 31 augustus Biba staan Hoega.
1: Uiteraard.
0: Maar laten we zeggen 29 en 30 augustus, daarmee sluiten we augustus af.
1: Ja.
0: Deze hele zomer sluiten we af.
1: Ja.
0: Toch met Brassavest?
1: Met Brassavest.
0: En daarna begint september.
1: Ha.
0: Weet je dat september de nieuwe januari onderzoek?
1: Hoezo?
0: Denk ietsje zwart, heer het minder.
1: September meer kabele vrieswijnjapeka.
0: September is de maand van goede voornemens.
1: Oh, goede voornemens. Oh.
0: Dus niet meer januari.
1: Ah, is je wat dan
0: naar januari? September. Nou, de heer dat minder. Ja, ooit om samjaila, professor. Ja.
1: September meer.
0: September is de maand geworden.
1: De maand geworden.
0: Nou, mooiste accent om te
1: klinken. Ja, de maand.
0: De maand geworden van het goede voornemens.
1: Goede voornemens. Het is dus niet 1 januari of zo, maar gewoon september.
0: Het is nu september. Wat gebeurt er? Eigenlijk is het ook logisch. Verklaring wat hij zegt. Dus de zomervakantie duurt best wel lang, toch?
1: Ja.
0: Je bent 2-3 maanden aan het uitrusten.
1: Ha.
0: Of leuke dingen aan het doen. Zon schijnt. Je vakantie. Je kunt overpeinzen. Mm-hmm. Je kunt nadenken.
1: Ja.
0: In december kun je dat niet doen. Want je hebt kerst, opnieuw. Je bent aan het feesten.
1: Ja.
0: En in de zomermaanden heb je een paar maanden tijd.
1: Om na te denken.
0: Dus, wat gebeurt er nu? Je gaat nadenken, toch?
1: Ja.
0: Over veranderingen in je leven. Toen zo je van zo'n nacht, maar liefdes. Bijvoorbeeld, Lloyd.
1: Ja,
0: dus,
1: ja.
0: Dus de meeste echtscheidingen vinden meteen na de zomervakantie plaats.
1: Ja, dus die mensen denken ook, na, overdenken ook nog weer. Hè? En dan
0: Dus de meeste echtscheidingen vinden in september plaats. Maar de meeste nieuwe relaties beginnen ook in september. Je gaat nadenken over je baan.
1: Aha.
0: Dan ben ik nog gelukkig.
1: Ja.
0: Doe ik dit alleen maar voor het geld, voor een boterham? Of ben ik ook echt blij en gelukkig? Je gaat nadenken over je levensstijl. Want toen in de zomer word je geconfronteerd toch?
1: Alles.
0: Dan ga je nadenken. Waarom september eigenlijk de maand is?
1: Toen hij is het na mooiste voorbeeld gezegd. Hij heeft het mooiste voorbeeld gezegd. Nou snap ik het wel. Jawel, nu snap ik het wel.
0: September is het nieuwe januari. September is het nieuwe januari.
1: September met heel scheidingen. Hoi, en nieuwe relaties ontstaan ook in september. En alle nieuwe dingen die je wil gaan doen, start ook in september. Dus nou ja,
0: Ook als je kijkt naar sollicitaties, Lloyd.
1: Ha.
0: De meeste sollicitaties gaan de deur uit in de maand september.
1: September.
0: Dat zegt toch iets. Mensen hebben nagedacht over hun baan, over hun carrière.
1: Ja,
0: dus dan gaan ze in september overal.
1: September. Alles gebeurt in september bijna. Hè?
0: Dus september is het nieuwe januari.
1: Ik las toen wel het toen Ujanak is COVID-jaar niet, dat toen Ujanak is. En dan word je een beetje wijzer. Hè?
0: Ja, toch?
1: Ja,
0: dus
1: zeker.
0: Dus toen mag je relax kelle, september eigen. Je gaat weer aan de slag met je gezondheid, met trainen, met dit en dat. En je nieuwe baan, nieuwe vriendin, nieuwe vriend. Ham nou op, Karila.
1: Maar ik denk dat er toch een kern van waarheid in zit. Wat John de Boel heeft. Dat is een beetje een soortje. Op een leven, op een zinnetje, over alles en nog wat. Ook uiteraard over relaties. Er is een moment om over na te denken. Van zo'n relatie met Hamayla. Rijk je naar Kitsjala? Je doet zo'n relaties.
0: Kali Ujala Radio. Kali koffie en chai.
1: Zeker.
0: Want dan moet je betalen toch?
1: Ja, natuurlijk.
0: Toen je bij die koffie zet, automaat. Tamara, morgen, dan moet je zeggen zo na. Weet je het wel, dat september het nieuwe januari is? Wist je dat? Dan heb je een tori, dan kun je uren over praten. Kamum chordi, Udinwa, gewoon wat je hier over september.
1: Doe het alsof het jouw verhaal is. Jouw soort, je toer, bichar.
0: Orka, koffie en chai, naam na liye.
1: Koffie, chai, naam, ik kom na liye. Doe het alsof het jouw verhaal is.
0: बड़ा ज्ञान के बात हम लोग बताया,
1: बड़ा मोई मोई बात बताइए तू, बाकी तो कभी मौका मिलल है वीकेंड भर ओमनाथ दे को फॉर दिस शूटिंग इज सम
0: बड़ा सोच ली तो सब सोमरवा भर सोच ली लो
1: Je hebt de hele zomer gehad om na te denken. Nou ja,
0: dus zie je hoe belangrijk het is om na te denken?
1: Ja, natuurlijk is het belangrijk om na te denken.
0: Soms denken we niet na, terwijl je moet nadenken.
1: Tuurlijk.
0: En niet alleen in de zomer, maar in de rotzooi. Ja. Wat is goed, wat is niet goed? Wat zal ik doen, wat zal ik niet doen? Ja, wat je in elk geval moet doen, Lloyd, Brassafest.
1: Brassafest. Jij bent er morgen en vrijdag niet. En misschien maandag ook niet, want doet takkelrijen. Dat is sorteer nu alvast voor op wat gaat gebeuren. Dus Bihana Riga aan het. Morgen is Amit tussen 12 en 1 hier op Ujala Radio. En hopelijk misschien vrijdag ook. En anders ben ik er. En maandag ben ik er wel. Met koffie, chai, maar weekend ermee. Hebben we ook Brassafest weer hebben. Ujala Radio is er ook natuurlijk. En Brassafest gaat volop draaien. Doei Roach, Hangama, Hultjil in Den Haag. GIA Event Center. En GIA Event Center Sunwallo is dichtbij de zaal. In de buurt van de zaal Sichtenburg. Jolo Najane. Toen zijn partijen. Toen Najane. Kojoje. Maar ja, iedereen vindt het wel hoor. GIA Event Center in Den Haag. Toch, Anand?
0: Zo is het leuk. Dankjewel. और सबको इसे हम भेंट करें ब्रासाफेस्ट में, तू आइए वहां पे और ना चल जाइए बिना भेंट करे हमसे और लॉज से,
1: जबरदस्ती
0: आइए लॉज लगे तो आइए हमार लगे एफा भेंट करिए, एफा बताइए कि तो के मोई लगे कि ना मोई लगेगा, हम लोग के तोरियन, हम लोग के हंसी, हम लोग के बातचीत तो के कैसे लगेगा, आइए बताइए हम लोग के, एंड दा कम द फोटो सामने एंड दा मो लेके टाइट मेट अलकार brassafest.nl
1: लॉज
0: गुडमिदा.
1: Je had ik af en toe een heel Ujala Radio gezien. Koffie, chai, middagshow. Het was weer een mooie uitzending. Koffie, chai, middagshow. Aapke Waanse, Harik Roos, Hamlok Peeskerte. Tussen 12 en 1 op Ujala Radio. Tera Mira Saterhe, of Tera Mira Saterhega. Komend weekend in GIA Event Center Brassafest. Koop je tickets via brassafest.nl online. Maar dan ben je goedkoper uit. Heb je een ooievaarspas? Hebben we ook pierste toen ik boze kila. Kietuke, kartoa, kineke, periga aan de poort, aan de kassa. En dan krijg je 50% korting. En kinderen tot 1 meter is gratis. Zoals we mee parkeren. Volop mogelijkheid daar in de buurt van GIA Event Center. En mooie haal. 2 barra haal mee. Wordt geweldige event. Brassafest. Door gaat ie. Doe je toch?

0: उजाला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार को आप सुने।
1: यू आर Dit is Edwin Gerritsen van de ANWB. Er staan nog files op de A12 Arnhem richting Duitse grens. Voor de grens 10 minuten oponthoud. A27 Utrecht richting Breda. Tussen Noorderloos en Werkendam 5 minuten. A325 Arnhem richting Duitse grens. Tussen Elst en Lent 20 minuten vertraging. En tot zover de ANWB Verkeersinformatie.